0: টাইম চেক, এখন সময় সকাল 7টা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, দোসরা শ্রাবণ, দোসরা সফর, 17ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। পূর্বে নেয় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব, মন্ত্রিসভায় অনুমোদন। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের HEC ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত, আন্তঃশিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার 45 বছর পর অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেন গ্রেফতার। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরের বাব আল মন্দিব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় যুব দিবস পূর্বে ন্যায় প্রতি বছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12ই আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। বর্ষাকাল হওয়ায় 2025 সালের 12ই আগস্ট দিবস দুটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময় যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এজন্য মন্ত্রিসভা কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্টে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর দপ্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য থাকবে না। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে বা সংরক্ষিত বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা প্রদানের দাবি উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য সমস্যাগুলো আগে সমাধান করার চেষ্টা করছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে চলমান HEC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HEC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাই আগস্ট পিচ ঢাল রাজপথ পেরিয়ে এখন বাঙালির হৃদয়ে খোদাই করা এক রক্তি মহাকাব্য। স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে সমতার বাংলাদেশ গড়তে যারা রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের অন্যতম সম্মুখ সারের যোদ্ধা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা। তবে এই বিজয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কারাগারে নির্মম সেল আর পুলিশি নির্যাতনের গা শিউরে ওঠা গল্প। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: লোহার শলাকার ওপারে তখন কেবল নিকশ কালো অন্ধকার, আর বাইরে নতুন ভোরের অপেক্ষায় ছটফট করছে এক অবরুদ্ধ দেশ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেওয়া জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু সেই সাহসের মাশুল দিতে হয়েছে অমানসিক নির্যাতনে। রিমান্ডের নামে পুলিশি হেফাজত আর অন্ধকার কারাগারগুলো যেন পরিণত হয়েছিল এক একটি জীবন্ত নরকে। চাবুকের প্রতিটি আঘাত যেখানে ক্ষত বিক্ষত করেছে শরীরকে, কিন্তু ভাঙতে পারেনি মুক্তির স্বপ্নকে। জুলাই আগস্ট আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া বর্বর পুলিশি নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
2: যখন আমাদেরকে ধরে নিয়ে যায় যে টিমটা আসছিল 18 জনের টিম, টর্চার করা হয়েছে আমাদেরকে, সপ্তাহ হারুনের নির্দেশে হয়েছে। টর্চার গুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া, হয়তো ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরে চোখ বাঁধে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ওইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়তো, নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হয়তো।
1: শুধু পুলিশ হেফাজত নয়, মিথ্যা ও বানুয়াট মামলায় গ্রেফতার করা ছাত্রদল নেতাদের কারাগারেও করা হতো নির্যাতন, দেয়া হতো না চিকিৎসা সেবা, বলছিলেন আবু হান্নান তালুকদার।
2: আমরা জেলেও ভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ স্বৈররানী হাসিনা পতনের পর, আমরা 6 তারিখ বের হই, 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই।
1: শৃঙ্খল দিয়ে যারা কণ্ঠরোধ করতে চেয়েছিল ইতিহাস তাদের ক্ষমা করেনি। অত্যাচারের সেই নির্মম চাবুক আজ পরাজিত, আর বিজয়ীর বেশে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে বাংলাদেশ। ছাত্রদলের লড়াকু সৈনিকদের শরীরের সেই প্রতিটি ক্ষত চিহ্ন আজ এক একটি স্বাধীন মানচিত্রের গল্প বলছে। অত্যাচারীর কারাগার ভেঙেছে ঠিকই, তবে সেই রক্তের দাগ রয়ে গেছে ইতিহাসের পাতায় মহিমান্বিত ত্যাগের স্মারক হয়ে। স্বৈরাচারের পতন হয়েছে, অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা, কিন্তু ক্ষমতার অলিন্দে বসে যারা এই তরুণদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করাই এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: গতকাল ছিল 16 জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রনেতা ওয়াসিম আকরাম সহ কয়েকজন প্রাণ হারান। তাদের আত্মত্যাগই পরবর্তীতে আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে নেয়। দিনটি স্মরণে দেশজুড়ে পালিত হয় জুলাই শহীদ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের।
4: দিবসটি উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া
3: দিবসটি উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এর আগে তার কবর জিয়ারত, শোক র্যালি, লাল ব্যাজ ধারণ এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আবু সাঈদ ও ওয়াসিমের আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করেছে।
5: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায়, এই 16 জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে। গড়ে তুলব ইনশাল্লাহ।
3: অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের স্মরণে নগরের ষোলশহর রেল স্টেশনের প্রবেশ মুখে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া এদিন সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাগগুজারা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন,
6: বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব।
3: এছাড়া এদিন খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রহীনতা, দমন, পীড়ন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণ সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের স্মৃতি ধরে রাখতে সরকার সম্ভব সবকিছু করবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও জুলাই বিষয়ক অডিও ভিজুয়ালের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। তিনি গতকাল রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অবসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে। প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে হলে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা অপরিহার্য। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, চট্টগ্রামে বন্যা কবলিত 5 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 327 মেট্রিক টন ধান বীজ, 151,599টি গবাদি পশুকে টিকাদান এবং 35,00,000 টাকার গোখাদ্য বিতরণ করা হবে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে 5 জেলায় মৎস্য খাতে 200 কোটির বেশি এবং প্রাণী সম্পদ খাতে প্রায় 77 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ 45 বছর ধরে পলাতক এই ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় দেশ গত 1 সপ্তাহ ধরে একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের সামরিক সক্ষমতা কমাতে গতকাল তারা ইরানের বিভিন্ন স্থানে 6ষ্ঠ দফা রাত্রিকালীন হামলা চালায়। ইরানের গণমাধ্যমে খবরে বলা হয়, সর্বশেষ মার্কিন হামলায় তাদের সেতু ও একটি বিমানবন্দর আক্রান্ত হয়েছে। এদিকে ইরান তাদের হুতি মিত্রদের দিয়ে লোহিত সাগরের প্রবেশ পথে অবস্থিত বাব আল মান্দে প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, ওয়াশিংটন ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিলে হুতিকে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে বলেছে তেহরান। আলজেরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি এতিমখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত 11 জন মারা গেছে এবং 19 জন আহত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ জানায়, গতকাল সকালে শিশুদের একটি সহায়তা কেন্দ্রের ভেতরে এই অগ্নিকাণ্ড ঘটে। মিয়ানমার উপকূলের অদূরে দুটি নৌযান ডুবির ঘটনায় 500 বেশি মানুষ প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন IOM এবং জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক সংস্থা UNHCR গতকাল এ তথ্য জানায়। নৌযানগুলো গত জুনে রাখাইন প্রদেশ ত্যাগ করে। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। আগামী রবিবার দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আগামী রবিবার বাংলাদেশ সময় রাত একটায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা এবং প্রথম সেমিফাইনালে 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আটলান্টার আকাশ কাল রাতে সাক্ষী হল ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক উপাখ্যানে, যেখানে 90 মিনিটের যুদ্ধ শেষে মাঠের সবুজ ক্যানভাসে রচিত হল আলবি সেলেস্তের এক রূপকথা। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 গোলে স্তব্ধ করে ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ও তীব্র উত্তেজনায় ঠাসা। তবে 55 মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রসে পা ছুঁয়ে অ্যান্থনি গর্ডন যখন ইংল্যান্ডকে এগিয়ে নিলেন, তখন মনে হচ্ছিল 60 বছরের ইংরেজ আক্ষেপ বুঝি এবার ঘুচবে। কিন্তু মহাকাব্যের শেষ দৃশ্য যে তখনও বাকি। 85 মিনিটে মেসির পাস থেকে অ্যান্ড্রু ফার্নান্দেজের দূরপাল্লার এক বুলেট গতির শট ভাঙল ইংলিশ দুর্গ। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই 92 মিনিটে মেসির বাঁকানো ক্রস থেকে শূন্যে ভেসে এক অসাধারণ হেডে থ্রি লায়ন্সের হৃদয় ভেঙে দেন বদলি নামা লাউতারো মার্টিনেজ। রূপকথার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা এখন আরো একটি সোনালী ট্রফি ছোঁয়ার অপেক্ষায়, যেখানে আগামী 19 জুলাই নিউ ইয়র্ক মেটল্যাফ স্টেডিয়ামে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। এর আগে আগামী 18 জুলাই বাংলাদেশ সময় শনিবার রাত 3টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ফ্রান্স। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 48 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পূর্বের ন্যায় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত, আন্তঃশিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ। এবং নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। খবর শেষ হলো, আমাদের পরবর্তী।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার
3: সবার সাথে 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

আছেন তো ফিলে, মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: Vaccination Act Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

0: যারা এই জুলাই সংগ্রামে অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের অবদান বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। ঢাকা FM 90.4।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই
3: ঢাকা FM টিউন করেন
4: তারপর
3: পাবেন
4: কি

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: বাইজা বুইজা তামাত্তামা
1: তো জেনতো মগর কি হুনতাছেন পুরাই 100 টানে বুঝছেন না কি চলে
2: ওহো
1: লিয়ালি ছেড়ে
2: দিল দিয়া ফিল করেন ব্যান্ড 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: ¿Qué?
1: Oh, money shot.
2: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

everyone wanna act like they important.

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
2: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

0: বাড়ি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Destination, Ag Station.
1: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: জুলাই গণ অভ্যুত্থান নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে শেখায়, শেখায় কিভাবে অন্যায়কে রুখে দিতে হয়। ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: जब पहाड़े आहरे आहरे
1: आहा पहाड़े जब के कइसे रे
2: दूर अरे लेट मी मो आज ऑन टाइम बा ए আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকব
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড ইয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: স্যার আসবো
7: আসুন
6: জি স্যার স্যার ডেকেছেন স্যার
7: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
6: জি স্যার
7: সেটা কেন হলো না
6: না স্যার মানে স্যার
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
7: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
7: তাহলে কি এভাবেই চলবে
3: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

আজ মিথ্যে মম চিত্তে কেঁচে নাচে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: কাগজের খেয়া ভাসছে।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 95.4.
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: আর্টস।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চেক, এখন সময় রাত আটটা। এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
4: ঢাকা FM 90.4।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও G77 অ্যান্ড চায়নার সমর্থন পুনরুদ্যক্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে 8 নিহত। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 34 হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 18-19 বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। এ সময় তিনি অধ্যাপক মাজউদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তাঁর বাসভবনে প্রায় বৈঠক হত, যেখানে বুদ্ধিজীবীদের একত্রিত করে গণতন্ত্রের পক্ষে বিবৃতি তৈরি ও কৌশল নির্ধারণ করা হত। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাই আগস্ট পিচ ঢালা রাজপথ পেরিয়ে এখন বাঙালির হৃদয়ে খোদাই করা এক রুক্তি মহাকাব্য। স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে সমতার বাংলাদেশ গড়তে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এই বিজয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কারাগারের নির্মম সেল আর পুলিশি নির্যাতনের গা শিউরে ওঠা গল্প। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত নিয়ে শুনুন আমাদের বিশেষ প্রতিবেদন।
1: লোহার শলাকার ওপারে তখন কেবল নিকষ কালো অন্ধকার, আর বাইরে নতুন ভোরের অপেক্ষায় ছটফট করছে এক অবরুদ্ধ দেশ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেওয়া জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্ট আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া বর্বর পুলিশি নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
2: যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, যে টিমটা আসছিল 18 জনের টিম, টর্চার করা হয়েছে আমাদেরকে, সপ্তাহ হারুনের নির্দেশে হয়েছে। টর্চার গুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো, ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরায় পরে চোখ বাঁধে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ওইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হইতো, নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো।
1: শুধু পুলিশ হেফাজত নয়, মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার করা ছাত্রদল নেতাদের কারাগারেও করা হতো নির্যাতন, দেয়া হতো না চিকিৎসা সেবা, বলছিলেন আবু হান্নান তালুকদার।
2: আমরা জেলেও ভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ স্বৈররানী হাসিনা পতনের পর, আমরা 6 তারিখ বের হই, 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই।
1: শৃঙ্খল দিয়ে যারা কণ্ঠ রোধ করতে চেয়েছিল, ইতিহাস তাদের ক্ষমা করেনি। অত্যাচারের সেই নির্মম চাবুক আজ পরাজিত, আর বিজয়ীর বেশে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে বাংলাদেশ। ক্ষমতার অলিন্দে বসে যারা এই তরুণদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত করাই এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আজ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাহমুদুন নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
4: একটা বন্যার পরে একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিষুধ সব প্রস্তুত আছে। কোন রোগ, কোন সংক্রামক, কোন কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।
3: এদিন কক্সবাজারের চকরিয়ার ফাঁসি খালিতে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যা দুর্গত এলাকার সরকারি জরিপ শেষে দ্রুতই ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের কাছে সরকারি বেসরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
5: সরকারি ভাবে জরিপ পরিচালনা করছি, ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা, আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
3: এছাড়া এদিন বান্দরবানে জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার কথা জানান।
6: যে কিস্তিগুলো আছে এগুলো একটু আলাপ আলোচনা করে এক মাসের জন্য স্থগিত রাখা, এরকম আরো জীবনমুখী কিছু পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করছি, যেটাতে জনগণ প্রকৃত উপকারটা পায়, শুধু রেটরিক না থাকে।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি আজ চট্টগ্রামের চান্দনাইশ উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও খামারিদের মাঝে ধান বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ এবং গবাদি পশুর টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও চারা বিতরণের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার শতভাগ গবাদি পশুকে টিকার আওতায় আনা হবে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ এবং মার্কুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র আরও জানায়, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মার পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে, ফলে ব্রহ্মপুত্র, যমুনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা ও সুরমা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে, ফলে আগামী চব্বিশ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া ফেনী, মহুরী, গোমতী ও সেলানিয়া নদীর পানি আগামী একদিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। সম্প্রতি টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হলেও শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই তৎপর ছিল প্রশাসন। শিক্ষামন্ত্রীও তাৎক্ষণিক ইতিবাচক বেশ কিছু পদক্ষেপ নেয়, সারাদেশের শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি আসে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকার জলাবদ্ধতা তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। তবে এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগেও শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকে তৎপর ছিল প্রশাসন। শিক্ষার্থীরাও তুলে ধরেন তাদের অভিজ্ঞতার কথা।
8: এই চার বছর ধরে এই ভোগান্তিতে আমরা পড়তেছি, যার ফলে আমাদের ক্লাস করা, আনুষঙ্গিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। এবং এই জলাবদ্ধতার নিরসনের উপায় আসলে শুধু যে কলেজে জলাবদ্ধতা এমন না, এটা কিন্তু আপনার কলেজের ছাপিয়ে বাহিরেও কিন্তু এই জলাবদ্ধতার সমস্যাটা আছে।
9: পরীক্ষাগুলো আমরা যেরকম পানিতে ভিজে, বৃষ্টিতে ভিজে দিচ্ছি, যেগুলো আমাদের অনেক ক্ষতি হচ্ছে। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, জুতো প্যান্ট ভিজে গেছিল।
7: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। অনেকেই পরীক্ষা পেছানোর দাবিও তোলেন। অভিভাবকরাও জানালেন তাদের উদ্বেগের কথা।
10: রিক্সাওয়ালারা মনে করেন খুব বাড়তি ভাড়া চায়, মনে করেন আমরা হচ্ছে নিম্ন মধ্য পরিবার, আমাদের তো এটা সম্ভব না খোলানো।
11: 30-20 বছরের জন্য এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সিটি কর্পোরেশনের দ্বারা করতে পারে, তাহলে মনে হয় যে এই পানির অবস্থা থেকে আমরা আর কি ভোগান্তির হাত থেকে আমরা রক্ষা পাবো।
7: শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান আলক মিলন ওই দিনই সংসদে এক প্রশ্নের জবাবে বলেন, বৃষ্টি বা জলাবদ্ধতার কারণে যে সমস্ত কেন্দ্রের পরীক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরীক্ষা দিতে পারেনি বা বিঘ্ন ঘটেছে, তাদের জন্য প্রয়োজনে আবারও পরীক্ষার ব্যবস্থা করা হবে। একটি শিক্ষার্থীও যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
12: আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিং এ ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব।
7: প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিভাবে তা মোকাবেলা করতে হয় সরকারটা আবারও প্রমাণ করল। প্রশাসনের এমন আন্তরিক ও দ্রুত পদক্ষেপের ফলে দূর হয়েছে হাজারো শিক্ষার্থীর অনিশ্চয়তা, যা সরকারের শিক্ষা বান্ধব নীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
13: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
14: খবরের বাকি অংশ পড়ছি জিনাত আক্তার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এই প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। জি সেভেন্টি সেভেন অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের এলডিসি উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিদেশি বিনিয়োগে ইতিবাচক অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আন্টারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগ প্রবৃদ্ধিতে এখন শীর্ষে বাংলাদেশ। আনটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী 2025 সালে দেশে এফডিআই প্রবাহ প্রায় 45% বেড়ে 1.78 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। আগের বছর যা ছিল 1.23 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ হলেও বাংলাদেশের এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার প্রতিফলন। আংটাডের প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায়, নতুন শিল্প বা গ্রিনফিল্ড প্রকল্পে বিনিয়োগ আকর্ষণেও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
15: 2025 সালে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 1.78 বিলিয়ন ডলারে পৌঁছেছে। নতুন শিল্প বা গ্রিনফিল্ড প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সরকারের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি শিথিল করার মতো সংস্কারগুলো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি উন্নত বিনিয়োগ স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
3: বিডার মতে, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিতে সংস্কার এবং বিভিন্ন দেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বিনিয়োগকারীদের আস্থা আরো বাড়িয়েছে।
15: বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং 2025 সালে নতুন কিছু আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ বা ISDS মামলার মোকাবিলা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবুও গত 25 বছরে দেশে অভ্যন্তরীণ বিনিয়োগের স্থিতি 2 বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় 20 বিলিয়ন ডলারে উন্নীত হওয়া আমাদের অর্থনীতির ক্রমবর্ধমান শক্তিরই প্রমাণ।
3: বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ আরো সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
14: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী জলবায়ু সহনশীল ও টেকসই শহর গড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নতুন নগর এজেন্ডার মধ্যবর্তী পর্যালোচনা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় বিবৃতি দেওয়ার সময় তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
14: এবারে আন্তর্জাতিক সংবাদ। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 8 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। দক্ষিণ ইরানের কর্মকর্তারা জানান, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও একটি রেলওয়ে স্টেশন সহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি শিশু আহত হয়। ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। সাম্প্রতিক জঙ্গি হামলার জের ধরে অভিযান জোরদারের অংশ হিসেবে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একাধিক আস্তানায় হামলা চালিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী 24 জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা আজ একথা জানান। আন্তঃবাহিনী জনসংযোগের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বান্নুতে পুলিশের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। পূর্ব উগান্ডায় শিক্ষা সফরের একটি বাস দুর্ঘটনায় অন্তত 20 জন শিক্ষার্থী ও এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি মনোরম সিপি জলপ্রপাত পরিদর্শন শেষে শিক্ষার্থীদের নিয়ে কাম্পালায় ফেরার সময় গতরাতে কাপচোরওয়া জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। উগান্ডার স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী জানান, আরও অন্তত 9 শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের মোট সংখ্যা জানায়নি। খেলার খবর ক্রিকেট। বুলাওয়েতে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 34 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান করে। 187 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। ফলে তিন ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 স্থানীয় সতর্কতা সংকেত, 3 স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও G77 অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে 8 জন নিহত। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। খবর শেষ হলো।
17: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ ইসহাক আলী। সরকার আবারও জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস স্বতন্ত্রভাবে পালন করা হবে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিবছরের 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালন করে আসছিল। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুটি দিবস একত্রে 12ই আগস্ট উদযাপনের ব্যবস্থা করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় 2025 সালে প্রথমবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি কারণকে বিবেচনায় নিয়ে জাতীয় যুব দিবস আবার পূর্বের তারিখে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, বর্ষাকালে দুই দিবস একসঙ্গে উদযাপন করায় যুব র্যালি, যুব সমাবেশ ও যুব মেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এতে বিশেষ করে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। দ্বিতীয়ত জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে আয়োজিত যুব মেলায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বাণিজ্যিক সাড়া তুলনামূলক বেশি থাকে। অন্য সময়ে একই ধরনের আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও সাফল্য পাওয়া যায় না। আরও একটি কারণ হচ্ছে, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এসব বিষয় বিবেচনা নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে দুটি দিবস আর একসঙ্গে নয়, বরং প্রতি বছরের 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1লা নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে। যুবকরাই সমাজের চালিকা শক্তি, গুরুত্বপূর্ণ অংশ ও একই সঙ্গে জনগণের স্বপ্ন ও ক্ষমতার প্রতীক। যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে ওঠে জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল। বিশেষ করে বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য, কেননা এখানে মোট জনসংখ্যার 1/3 যুবক। সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে দেশের বিপুল সংখ্যক যুবশ্রেণীকে কাজে লাগানোর অনুপম সুযোগ রয়েছে। জনগণের মাথাপিছু আয় বেড়ে যাওয়া, জিডিপি প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি শক্তি, নারীর ক্ষমতায়ন ও তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক সাফল্যের মতো ঈর্ষণীয় উন্নতি আদৌ সম্ভব নয় যুবকদের অংশগ্রহণ ছাড়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মেধার ভিত্তিতে চাকরি এবং উদ্যোক্তা তৈরি সহ সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি ঘোষণা করে। নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসে বিএনপি সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের যুবকদের জন্য দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে পালন না করে পৃথকভাবে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1লা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্তটি সরকার পুনরায় বহাল রাখা বিএনপির নির্বাচনী ওয়াদারই প্রতিফলন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
18: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
19: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শোনাব দেশের গান। প্রথম শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে,

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করা সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

গেল মাস্টার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

0: বলে এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাতা ঘরে বন মন মন মন
1: সুইটার্ট,
0: I'm sitting alone,
1: I'm sitting alone,
0: sweetheart.

0: FM 90.4.
1: উফ, শান্তি নাই রে।
0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
0: পাবেন।
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.

0: Nation, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: রাতে হুট করে রাত তখন সম্ভবত 3:28 ঠিক সময়টাও বলে দিলাম। সময়টা কিভাবে বললাম, এত রাতে যখন কলটা আসে ও প্রথমে একটু বিরক্ত হয় যে এত রাতে কে কল দিল, তো ও তখন সময়টা দেখেছিল আর কি, তো দেখলো যে 28 আর কি, 3:28 দেখলো যে ভিডিও কল,
1: মানে গভীর রাত।
0: হ্যাঁ ভিডিও কল, এখন বাংলাদেশের থিওরিতে যে এত রাতে কেউ ভিডিও কল দিলে একটা মেয়েকে মাইন্ড করে
1: স্বাভাবিক,
0: কিন্তু ও আবার চিন্তা করেছে, কিন্তু জানেনি তো যেহেতু ওরা একটু ডিফারেন্ট একটা কালচার থেকে বিলং করে, ও চিন্তা করলো যে কেউ যে কোনো প্রয়োজনে ভিডিও কল দিতে পারে, ওই ভিডিও কলটা রিসিভ করে। করার পর মানে ও ভাবে হয়তো কারো দরকার আছে বা ইম্পর্টেন্ট কল বলেই তো এত রাতে কল দিয়েছে, নাম্বারটা সেভ করা ছিল না। কিন্তু কলটা ধরার পর ও প্রথমে দেখে যে যেহেতু ভিডিও কল, ওকে ও তো আছে স্ক্রিনে, কিন্তু যেই পাশ থেকে কলটা রিসিভ মানে ও যে রিসিভ করলো যে কল যে পাশ থেকে কলটা এসেছে পুরো অন্ধকার, কেউ নেই। প্রথম 4-5 সেকেন্ড সে হ্যালো হ্যালো বলছিল যে কেউ আছে কিনা, না কোনো কথা নাই। কিন্তু 5 সেকেন্ড পর স্ক্রিনটা পরিষ্কার হয় ওর ফোনের স্ক্রিনটা, ও তখন দেখতে পায় যে একটা ওরই যে ঘর, ও যে ঘরে বসে আছে সেই ঘরেই ও ক্যামেরায় দেখতে পাচ্ছে, অর্থাৎ ক্যামেরার ওই পাশ থেকে যে কথা বলছে সে ওর ঘরেই।
2: কে? আসসালামু আলাইকুম, শুরু হয়ে গেল অমানিশা। এই মুহূর্তে যারা শুনছেন এবং দেখছেন আমাদেরকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। অমানিশার আজকে 33তম এপিসোড হতে যাচ্ছে। 33 মানেই হচ্ছে যারা ছোটবেলা থেকে পড়ালেখা করে করে বড় হয়েছে, বিশেষ করে 33 নম্বর পেলে সে সময় পাস বলা হতো আর কি।
0: আমার জন্য খুবই স্মরণ করার মতো একটা নাম্বার এটা।
2: এখনো কি 33-এ পাস আছে? যেহেতু আমার বয়স হয়ে গেছে,
0: আমি অনেকবার পেয়ে পাস করেছি, এখন আছে কিনা জানি না।
2: আচ্ছা, এখন আপনি

0: যে এক্সাম গুলো দিচ্ছেন সেখানে কি
1: এখন 33 নেই, এখন আসলে গ্রেডিং সিস্টেম তো দেখা যায় 50% মার্ক না পেলে ফেল হিসেবে,
0: গ্রেডিং সিস্টেম তো আমাদের ওই সময় থেকে শুরু হয়েছে,
1: না না এখন 5 নাম্বার 50% মার্কের মধ্যে। আচ্ছা আচ্ছা, এখন আরো বেশি প্রেসার।
0: তো যাই হোক, 33তম পর্বে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি। অমানিশার শুরুতেই আমি শাফিকে একটু স্পেস করে দিচ্ছি। শাফি তো প্রতিবারের মতোই বিদেশি বা দেশি কোনো ঘটনা নিয়ে আমাদেরকে সুন্দরভাবে বলে আর কি, ঘটনা শেয়ার করে। পাশাপাশি আমাদের একজন গেস্ট আছে, আপনার নাম একটু শুনি।
2: মোহাম্মদ আতিকুল ইসলাম।
0: মোহাম্মদ
1: আতিকুল ইসলাম।
0: আতিকুল ইসলাম, আতিক ভাই হচ্ছে আমাদের আজকের গেস্ট। সেই সাথে শাফি, আপনি শুরুতে আমাকে বলছিলেন যে রনি ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলবো,
1: এটা আসলে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো আজকে। খুব মানে এটা কি কি বলে যে কাকতালীয় ভাবেই আজকে এই যে দিনে আমাদের শুট পড়লো, আজকে জুলাইয়ের 14 তারিখ সম্ভবত, আজকে থেকে ঠিক 6 বছর আগে 2020 সালে, অনেকেই যেহেতু জানেন আমরা দীর্ঘ সময় হরর কমিউনিটি নিয়ে কাজ করছি, আজকে থেকে ঠিক 6 বছর আগে আমার ফেসবুক পেজে একটা মেসেজ আসে।
0: ওকে,
1: একজন লিসেনার আমাকে টেক্সট লেখেন যে আই হ্যাভ এ স্টোরি, আই ওয়ান্ট টু সেন্ড দ্যাট। তো আমি ওনাকে বলেছিলাম যে সরি, আমরা তো স্টোরি নেই না, আপনার ঘটনা থাকলে জানাবেন। তো উনি তো, আপনি দেখেছেন, আমি দেখিয়েছি স্ক্রিনশটটা, তো উনি লিখেছিলেন যে ইউ আর ভেরি অনেস্ট, অ্যাকচুয়ালি আমি দেখছিলাম যে আপনি আসলে স্টোরি নেন কিনা।
0: হ্যাঁ, এর সাথে আমাকে একটু যুক্ত করে দেন, সেটা হচ্ছে
1: সেটা আর কি বললাম যে আমরা আসলে ঠিক সবসময় এই জিনিসটা, আমি আসলে ঠিক এই জিনিসটাই আমি পোস্ট করে রেখেছিলাম 2000, এই স্ক্রিনশটটাই আমি পোস্ট করে রেখেছিলাম
0: 2 বছর আগে,
1: ছয় বছর আগে, 2020-এর আজকের দিনে।
0: ওকে,
1: তো সেই 6 বছর আগের মেমোরিটা আজকে এসেছে আপনাকে দেখালাম যে।
0: আচ্ছা আচ্ছা, আমি একটু যুক্ত করি, সেটা বলছিলাম যে আমাদের যে অমানির সাথে যে ধরনের ঘটনা আমরা শেয়ার করছি বা আমরা মাঝে মধ্যে বলি আর কি, সেটা হলো ভূত বা কিছু একটা সামনে এসে হাজির হয়েছে, ভয়ে দৌড় মারা হলো, এই টাইপের ঘটনা কিন্তু আমরা বলি না, এটা গল্প। গল্প ঘটনা দুটো দু রকমের, গল্প হচ্ছে একটু রং মিশিয়ে বানিয়ে বলা বা একটা মানে চরিত্র তৈরি করা,
1: যা ঘটতে পারে না তাও বলা হয় সেটাই গল্প।
0: গল্প মানেই আবার মানে অন্য নেগেটিভিটি নেওয়ার কিছু নাই, সেটা হচ্ছে একজন সাহিত্যিক কিন্তু খুব সুন্দর করে প্রেমের গল্প বানিয়ে লিখতে পারে। তো সেখানে ওই গল্পটা আবার একটু ভিন্ন, মানে আপনি আপনার গল্প বলে কাউকে প্রতারিত করবেন না, প্রতারিত করাটা মানেই হচ্ছে বানিয়ে বানোয়াট কিছু একটা প্রকাশ করা আর কি। তো যাই হোক, আমরা ঘটনা নিয়েই কাজ করি। অমানির সাথে যে যারা ঘটনা বলতে চান বা এই যে ঘটনা শুনছেন সেই সব বিষয় নিয়ে মতামত ব্যক্ত করতে চাইলে আপনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জানাতে পারেন বা কমেন্টস তো আছে, মেসেঞ্জার তো আছে। অমানিশের শুরুতেই স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনি আপনাদের ঘটনা বা কিছু শেয়ার করতে পারবেন। যেরকম আতিক ভাই আমাদের কাছে এসছেন, আতিক ভাই গত 2 সপ্তাহ ধরে আমাদেরকে বলছিলেন যে তার লাইফের দুটো একটা বা দুটো ঘটনা তিনি শেয়ার করতে চান। তো সেই সুবাদে আজকে আতিক ভাইকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আতিক ভাই, আপনি কি করেন, বয়স কিরকম আপনার?
2: আমার বয়স 23 বছর,
0: 23 বছর,
2: পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ার।
0: আচ্ছা আচ্ছা, তো গত সপ্তাহের আগের সপ্তাহে আপনি আমাকে দেখা হয়েছিল আপনার সাথে, আপনি বলেছিলেন যে রনি ভাই আমি একটা ঘটনা বলতে চাই, তো কোন একটা গ্রামের ঘটনা, যে আপনার ফ্যামিলি সে গ্রামে থাকে, কোথায় এটা গ্রামের নামটা?
2: বরিশাল জালকাঠি কৃষ্ণকাঠি।
0: আচ্ছা আচ্ছা, কি ধরনের ঘটনা একটু শুনি।
2: ঘটনা আমার নিজের সাথে ঘটেছিল আজ থেকে 8 বছর আগে, আমি যখন ক্লাস 5 পড়ি তখন ওই রাস্তা দিয়ে, আগেরই অনেক ই ছিল যে ওখানে ভয়ানক বা কিছু একটা হয়, তাও সন্ধ্যার আগে আগে আসতে বলছিল বাসে, কিন্তু সন্ধ্যার অনেক লেট হয়ে যাওয়ার পর আমি একা আসতেছিলাম, তখন তো আর টর্চ লাইটের বা ব্যবস্থা অনেকরকম ছিল না গ্রামে, তখন ওই
1: কারণে
2: আমি ক্লাস 5 পড়ি তখন।
1: তাহলে মানে সাল কত তখন?
2: 13-14
1: আচ্ছা,
2: তখন যাওয়ার সময় তখন দেখি কি আস্তে আস্তে এই গায়ের যে রোম সেটা আমার দাঁড়িয়ে যাচ্ছে, তখন আমি খুব ভাবলাম যে কিছু মনে হয় একটু শীতের কারণে বা একটু ঠান্ডার কারণে মনে হয় হালকা টিস, তখন আস্তে করে হালকা যখন আমি এই আটটু সামনে যাই তখন দেখলাম ইট করে হুস করে বাতাস আসছিল, আর ওই পাশ ওই পাশ দিয়ে তখন দেখি ওই আলোর মতন কিছু, যে হেরিকেনের যে আলো আছে না, ওরকম আলো
0: আলোটা কি মানে জোনাকির আলোর মতো আগুনের পিণ্ড দলা বা পিণ্ড
2: পিণ্ড তখন যাচ্ছিল, তখন আমি ভাবলাম যে মনে হয় কিছু মনে হয় গেছে, তখন ওটা নিজে করে পরে ঘরে এসে আমার দাদি যে ছিল দাদির কাছে তখন থাই থেকে পড়াশোনা করতাম, তখন দাদিকে আমি জিজ্ঞেস করলাম দাদি এরকম আসার সময় দেখি আমার গাগাতুরি বাইর, তখন দাদি আমাকে ওজার কাছে নিয়ে গেছিল, ওজার কাছে নিয়ে সেখানে ওজাকে বললো, ওজা বললো যে তুমি যে ওই রাস্তা দিয়ে যাও ওখান থেকে যদি তোমাকে কোনোভাবে বা কেউ কোনো কিছু ভাবে ডাক দে তখন তুমি সাড়া দিবা না, তখন আমি ভাবলাম যে কিছু মনে হয় ছিল না সাড়া দিতে না বললো, তখন আমি গিয়েছি কিছু দূর যাওয়ার পর তখন আবার ওই রাস্তা দিয়ে সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে, তখন আবারও সেই একই রকম কাণ্ড আমার সাথে ঘটে গেছিলো, তখন ও যা আবার আমাকে বললো যে তুমি ওখান থেকে যাওয়ার সময় যে তোমাকে যদি ডাকে এইতে যে কেউ যদি নাম ধরে ডাকে বা তোমার চেনা পরিচিত কোনো গলা বা তোমার দাদি বা তোমার আব্বা যে এই নামে এই তোমার নাম ধরে যদি এভাবে কণ্ঠ কণ্ঠ করে ডাকে তখন তুমি সাড়া দিবে না, কারণ সাড়া দিলে তুমি হয়তো আর ফিরতে পারবে না
0: বা কোনো একটা সমস্যা হবে,
2: কারণ এখনো আছে কিছুটা কিন্তু সন্ধ্যার পর মানুষ এখন আর বেশিরভাগ বাইরে যায় না।
0: আচ্ছা আচ্ছা,
2: বের হয় না ঘর থেকে।
0: তখন টাইমটা কিরকম ছিল? রাত
1: এখানে আমি আপনার কাছে যদি জানতে চাই যে এই যে পরিচিত মানুষের নাম ধরে ডাকার যে ব্যাপারটা, এটা ওখানে মানুষ এত ভাবে জানলো কিভাবে? তার মানে এখানে অনেকেই এই ব্যাপারটা সাফার
2: জানে,
1: আপনার পরিচিত কি পরিচিত কারো এরকম হয়েছে যে সে হয়তো এই ধরনের শুনেছে তার কোনো বড় বিপদ হয়েছে?
2: অনেকেই হয়েছিল,
1: যদি পরিচিত কারো থেকে,
2: পরিচিত একজন ছিল, সেটা ছিল আমার এই গ্রামের সম্পর্কের একজন ভাই।
1: আচ্ছা আচ্ছা।
2: সে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেও ওরকমের দেখেছিল বা নাম ধরে তারা ডাকেছিল, কিন্তু তারও ওই সাড়া দেওয়ার পর তার আর কোনো খোঁজ মিলেনি,
1: এখনো
2: খোঁজ মিলে নেয় পরবর্তীতে, তখন তাকে পাওয়া গেছিল গুরুতর অবস্থায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
2: গুরুতর অবস্থায় পাওয়া গেছিল তিন চার দিন পর, গুরুতর অবস্থায় এক পাশের ক্ষেতের।
1: তারপর সে তো সুস্থ হয়েছে নাকি? সুস্থ হওয়ার পর সেই ব্যাপারগুলো বলেনি যে কিভাবে অবস্থা হলো?
2: সে ব্যাপারগুলো বলছে যে আমাকে আমার মা ডাক দিচ্ছিল, তখন সে বললো যে যখন ডাক দিল তখন দেখে পিছে ফিরে কেউ নাই, তখন আস্তে আস্তে যেখান থেকে আওয়াজটা ছিল সেদিকে চলে গেছিল, সেদিকে চলে যাওয়ার পর সে দেখে তার ওই পিছে মুখ করে দাঁড়ানো সাদা সাদা সাদা শাড়ি পরা, তখন সে ডাক দিল মা মা করে কিন্তু এই সাড়া দিচ্ছে না, তখন আবার লাস্টে কাছে যে একটু কাছে যে ডাক দিল তখন সে তখন তার পায়ের নিচের দিক খেয়াল করছে যে পাওটা হালকা একটু
1: আছা উল্টো
2: উল্টো, তখন সে যখন এই ভালো করে যখন তাকালো তখন আটটু কাছে যেয়ে তখন তো সার শরীরের দাঁড়িয়ে গেছিল পশম পশম, সে কাঁপা কাঁপা বললো, তখন সে কি করবে সে ভেবে পাচ্ছে না, তখন সে আবার তাকালো তখন ওই ইটা ঘুরে গিয়েছিল তার যে ইটা সেটা হালকা একটু ঘুরে দিয়েছিল, তখন সে এই জিনিসটা দেখে সে ওই
1: তারপর সে আর কিছু জানে না
2: জানে না তারপরে তার সাথে।
1: এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, রিলেট করতে পারবেন। আমরা বিগত সময় আপনার এই সিটে যিনি গেস্ট ছিলেন তার থেকেও আমরা যে ঘটনা শুনেছিলাম এখানে মায়ের চরিত্রটা একটা ব্যাপার, আপনি কি এই জিনিসটা লক্ষ্য করেছেন যে এরকম খারাপ জায়গাগুলো বা যে জায়গাগুলোতে বদনাম আছে যে এই জায়গাগুলো নিরাপদ না, মানে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, মানে তারা অনেকেই দেখেন যে তাদের মা ডাকছেন এবং মায়ের ডাকটা কিন্তু একটা ব্যাপার, এটা মানুষের ইমোশনের সাথেও কানেক্টেড। আমি এর আগেও আপনার সঙ্গে একদিন আলাপ করেছিলাম যে ভৌতিক ব্যাপার বা প্যারানর্মাল যে নেগেটিভ ইনসিডেন্টগুলো, রিসার্চাররা মনে করেন যে এটা মানুষের নেগেটিভ ইমোশন থেকেই এটার জন্ম হয়, সো এইখানে এই ব্যাপারটা কিন্তু কানেক্টেড। এবং দেখেন মা ডাকছে স্বাভাবিকভাবে, এখন মা যদি ডাকে কাউকে খুব বেশি সিরিয়াস অবস্থা না হলে কিন্তু সে এটা ডিনাই করতে পারে না, আপনার মা পেছনে ডাকছে আপনি কি চলে যেতে পারবেন?
2: না।
1: এই যে সিচুয়েশনটা, তবে আমার মনে হয় যে সেফ থাকা উচিত সবার, মানে একটু চিন্তা করা উচিত সব অবস্থায় যে রাত চারটা বা রাত তিনটা বা রাত দুইটা সেই সময়টা কি আমার মায়ের বাইরে থাকার কথা ভাবতে হবে, যদি কথা না হয় তাহলে আমাকে এটা স্কিপ করে এগিয়ে যেতে হবে।
0: এই আপনি তো আসলে যেহেতু মার একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে আপনার মা আপনাকে খুব ভালোভাবে জানেন, আপনি আপনার মাকে ভালোভাবে জানেন, আপনার মা আসলে দেখা যায় যে গ্রামে বিশেষ করে যারা থাকে আর কি কখনো কোনো মা কিন্তু সন্ধ্যার পরে বাইরে বের হয়,
1: বাড়ির বাইরে যায় না,
0: বরং হচ্ছে মাগরিবের আজান যখন দেয় তখন তারা মাথায় কাপড় দিয়ে
1: বাড়িতে ভিতরে ঢুকে
0: নামাজ কালাম করে এবং ঘর থেকে আর বের হওয়ার কথা না, মানে
1: সেটাই সেটাই খুব রেয়ার। এটা
0: ও যে ঘটনাটা বলছিল সেটা আমি একটু রিলেট করার চেষ্টা করছিলাম যে আসলে আচ্ছা আরেকটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে যে এখন আপনি যে প্রথম ঘটনা যেটা বললেন সেই জায়গাটা কি এখনো এরকমই আছে কিনা?
2: সে এখনো স্তব্ধ, সন্ধ্যার পর এখনো মানুষ যাওয়া আসা কম করে খুবই।
0: আচ্ছা আমরা খুব ভালো হতো ওই জায়গাটার একটা ছবি যদি নেক্সটে আমাদেরকে দেখাতে পারেন, যদি কখনো আপনি সেই গ্রামে আবার বেড়াতে যান
1: বা ওখান থেকে যারা শুনছেন, যারা ওখান থেকেও যদি শুনে থাকেন আমাদের শ্রোতাদের মধ্যে যারা আছেন, তারাও জানাবেন কমেন্টে যে আপনারা কি রিসেন্টলি ওই জায়গাটায় গিয়েছিলেন কিনা।
0: হ্যাঁ হ্যাঁ, মানে অনেকে সেই গ্রামের থাকতে পারেন বা সেই জেলা শহরে থাকতে পারেন, আপনাদের মধ্যে এরকম কোনো ঘটনা থাকতে পারে। তো সফি, শুরুতেই অফের আপনি একটা কথা বলছিলেন,
1: হ্যাঁ আমি আলোচনা করব, তবে তার আগে এই ঘটনার সাথে আমার একটু আরেকটা রিলেশনের বিষয় আছে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব অন্য একটা এপিসোডে। বিষয়টা নিয়ে আমি কিছু রিসার্চ করেছি। আপনি একটা ব্যাপার বললেন যে পা উল্টো হয়ে যায়,
2: হ্যাঁ
1: এটা এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি,
0: অনেক শুনেছি,
1: অনেক শুনেছি যে এটা উল্টো কেন থাকে, এটার কিন্তু কিছু কারণ আছে এবং এটার কিছু ব্যাখ্যাও আছে, সেটা যারা তন্ত্র সাধনা করেন তাদের তরফ থেকে কিছু কারণ আছেন, কারণ মেনশন করা আছে, যারা রিসার্চ করেন তাদের তরফ থেকে কিছু কারণ মেনশন করা আছে, আবার যারা এগুলো সাফার করেছেন তাদের তরফ থেকেও কিছু ব্যাপার মেনশন করা আছে। এখন বলতে পারেন যে যে মায়ের রূপ নিয়ে ডাকতে পারছে সে তার পা সোজা করে নিতে পারছে না, বা সোজা করা তো খুব কঠিন কিছু না, কিন্তু এটা কেন করতে পারছে না বা কেন করছে না এটার কিছু ব্যাখ্যা আছে। এই নিয়ে আমরা অন্য কোনো এপিসোডে বিস্তার আলোচনা করব, কিন্তু আজকে আমি কথা বলতে চাই বা আজকে আমি আমাদের শ্রোতাদের যেটা শোনাতে চাই সেটা একটা অদ্ভুত ঘটনার মধ্যেই পড়ে। রনি ভাই, এই অমানিশার এই সিটে বসে একদম শুরুর দিকের একটা এপিসোডে আপনি আমাকে বলেছিলেন একটা ক্যামেরার স্টোরি, আপনি আমাকে বলেছিলেন যে আপনারা কিছু ছবি তুলেছিলেন তারপর দেখলেন যে পুরো জিমেইল থেকে সব কিছু গায়েব হয়ে গেছে।
0: আচ্ছা তাহলে এটা শোনার আগে আমি খুবই শর্টলি সিনপসিসটা বলে নিচ্ছি, কারণ অডিয়েন্স কিন্তু এটা
1: রিলেট করতে পারবে না,
0: হ্যাঁ বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে 2017 সালের কথা বলছি, তখন আমি একটা বেসরকারি এফএম রেডিওতে কাজ করছি। এই আমাদের পথ চলাই শুরু হয়েছে এই ভৌতিক বিষয়গুলো নিয়ে, যেটা সফিও ছোটবেলা থেকে এই ধরনের কাজের সাথেই জড়িত এবং এখন পর্যন্ত আমরা এই গবেষণাগুলোই করে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশে যারা বিশেষ করে ঢাকায় থাকেন বা ঢাকায় বেড়াতে আসেন, এসে তো নিশ্চয়ই ঢাকা শহরে বিভিন্ন স্থাপনা ঘুরে বেড়াতে পছন্দ করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে সংসদ ভবন। তো আমার রুমমেট, আমরা দুজন মিলে একটা রুমে থাকতাম, আমি তখন সম্ভবত আমি রেডিও 71 বা কোনো একটা রেডিওতে কাজ করতাম, আর আমার সাথে সোহান নামে একজন ফ্রেন্ড ছিল আমার, সফি হয়তো
1: অনেক, হ্যাঁ আমি ছিলাম, উনিও একজন রেডিও জকি,
0: সোহান এখন কানাডায় থাকে, সোহান রেডিও ভূমিতে ছিল, চ্যানেল আই রেডিও ভূমিতে ছিল, ও স্পোর্টস রিলেটেড কাজগুলো ভয়েস ওভার করতো আর কি। তো একদিন রাতে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, মানে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে ননস্টপ, একটু পর থামছে আবার হচ্ছে এরকম। তো ওই সময়টা একটু মানে ওই 2017 সালের কথা যেহেতু বলছি, 17-তে কিন্তু উবার বা পাঠাও রাইডটা
1: খুবই রেয়ার,
0: পাঠাও রাইডটা একটু নতুন তখন, মানে মানুষ আসলে এত কিছু জানে না যে পাঠাও রাইডার দিয়ে কিভাবে আমি জার্নি করব, বাইক বা প্রাইভেট কার বা কিছু একটা,
1: রেয়ার আর কি, এক কথা
0: রেয়ার ব্যাপার আর কি। তো এই কারণে সেই সময়টা খুব অফার দিত, যে ধরেন এখন কথার কথা আমি যদি গুলশান, আমার অফিস গুলশান, এখানে গুলশান থেকে আমি যদি মোহাম্মদপুরে যাই বা ধানমন্ডিতে যাই তাহলে আমাকে মিনিমাম 200 টাকা পে করতে হবে, এরকমই হবে, হয় 200 টাকা অথবা 180 টাকা বা 210 টাকা এরকম পে করতে হবে। বাট ওই 2017-তে এত অফার দিত যে 200 টাকার ভাড়া 100 টাকা লেস করে দিত বা 150 টাকা লেস করে দিত, 80% ডিসকাউন্ট এসছে, এরকম হয়েছে, কোনো সময় অফার দিয়েছে যে 10% পেমেন্ট মাত্র নিবে আর কি। তো সোহান অফিস থেকে রাত 11টায় ফিরেছে, ফেরার পরে সরি রাত 10টার কিছু পরে ফিরেছে, ফেরার পরে বলছিল এই আমার তো সোহান আবার নতুন ফোন কিনেছে, স্যামসাং এর নতুন একটা ফোন কিনেছে, ফোন কিনে সোহান বলছে যে এই আমার ফোনে তো ছবি তুলতে ভালো হয়, যে আমি তো আসছিলাম রাস্তায়, আমি নিচে বৃষ্টিতে দাঁড়িয়ে ছবি তুলেছি, আমার এখানে নাইট মুডটা খুব ভালো কাজ করে। আজকে আবার হচ্ছে পাঠাও অফার আছে, পাঠাও রাইড আর কি, অফার আছে রনি তুই চল আমরা যাই ঘুরে আস। না বৃষ্টির মধ্যে কোথায় যাওয়া যায়। তখন সোহান বললো গেলে আমি ট্রিট দেবো খাওয়াবো। তো ওই সময়টা যেটা হয় যে ও যে জব করে খুব বেশি স্যালারি পায় না, আমিও খুব বেশি স্যালারি পাই না, বাট খাওয়া দাওয়ার কথা শুনলে এটা মিস করার কথাও না। তো আমাদের সাথে আলামিন নামে ছোট ভাই ছিল, আলামিন
1: ছিল, তো ফটোগ্রাফার,
0: হ্যাঁ পাশের রুমে থাকতো ফটোগ্রাফি করে। তো আলামিন আবার বললো ভাই আমারও নেন, আমি তো একা বসে কি করবো, এইভাবে মজা করে বলতেছিল আর কি। তো ঠিক আছে চল সোহান পাঠাও একটা কার, প্রাইভেট গাড়িতে একটা প্রাইভেট কারে একটা কার গাড়িতে একটা ই করলো, কল করলো। তো আমরা পেয়েছিলাম প্রায় 83% ডিসকাউন্ট পেয়েছিলাম,
1: অনেক অনেক,
0: প্রায় শূন্য খরচ,
1: মানে রিক্সার সমান ভাড়া।
0: কোথায় যাওয়া যেতে পারে? আমরা সংসদ ভবন যাব, সংসদ ভবন হয়ে গাড়িকে বলবো যে 2 মিনিট দাঁড়ান আমরা ছবি তুলবো। ছবি তুলে আমরা হচ্ছে হাতির ঝিল গিয়ে পুলিশ প্লাজা দিয়ে গুলশান দিয়ে এইদিক দিয়ে মহাখালীতে আবার মোহাম্মদপুরে চলে যাবো। মানে আমাদের লম্বা প্ল্যান আর কি, যেহেতু অফার আছে আরো টাকা লাগলে আরো ওই কিছু হোক, বাট আমরা ঘুরি আর কি। তো সংসদ ভবনের সামনে গিয়ে আমরা রিকোয়েস্ট করলাম যে ভাই একটু দাঁড়ান আমরা 2-3টা ছবি তুলি। তো সোহানের নতুন ফোন, নতুন ফোন কিনলে যা হয় ওই সময়, কিন্তু দামি একটা স্মার্টফোন কেনা মানে আসলে মনে হয়
1: অনেক বড়
0: হিরোইজম, মানে আমি হিরো হয়ে গেছি। তো আমরা মজা করে অনেক ছবি টবি তুলছিলাম, ছবি টবি তুলে আমরা আবার গাড়িতে একটু ভিজে যাচ্ছিলাম, ছিপছিপ বৃষ্টি পড়ছে, গাড়িতে উঠে আবার টিস্যু দিয়ে চুল বা মাথা চোখ মুছে নিলাম। আমরা আবার হচ্ছে হাতির ঝিলে, সরি আমরা হচ্ছে সেই সময় পুলিশ প্লাজাতে আসলাম। পুলিশ প্লাজাতে এসে ওই সময় রাতে দেখি যে ভেতরে একটা রেস্টুরেন্ট খোলা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে। তো আমরা কি যেন খেলাম ভুলে গেছি, অনেক আগের কথা,
1: যাই হোক।
0: তো যাক খাবার দাবার খেয়ে আমরা ঘুরে টুরে এদিক দিয়ে ঘুরে মহাখালীতে আবার মোহাম্মদপুরে গেলাম। গিয়ে বাসায় গিয়েই সোহান বললো যে, তখন বাজে রাত 1টা প্রায় বেজে গেছে, তো সোহান বলছিল যে এই আলামিন তুই আমার ফোনে কেবলটা লাগিয়ে ল্যাপটপের ছবিগুলো ট্রান্সফার করতে থাক, আমরা ফেসবুকে শেয়ার করব, আমি একটু ফ্রেশ হয়ে আসি। সোহান ওয়াশরুমে গেল, আমি আবার হচ্ছে ওয়াশরুমের বাইরে আরেকটা আয়না আছে সেখানে গিয়ে আমি দেখছিলাম যে আমি ঠিকঠাক আছি কিনা, চুল ভেজা কিনা, একটু টিস্যু নিয়ে মোছার চেষ্টা করছিলাম। এর মধ্যে আলামিন চিৎকার করে বলছিল যে রনি ভাই, এবার মানে ওর চিৎকার করে ডাকাটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে,
1: মানে খুব ভয়ার্ত আর্ত না,
0: ভয়ার্ত মানে রনি ভাই সেই ডাকে, তো
1: মানে খুব বিস্ময় নিয়ে ডাকছে যে মানে খুব একটা কিছু দেখছে।
0: তখন যে ডেকেছে আমার কাছে খুব মানে ভয় লাগছিল আর কি, হ্যাঁ ভয় লাগছিল, কি হলো। দৌড়ে গিয়েছি, গিয়ে দেখি যে ও মাথায় হাত দিয়ে বসে আছে, কি হয়েছে রে, যে ভাই দেখেন কি হয়েছে, দেখেন এটা এটা কিভাবে সম্ভব। তো দেখে আমরা প্রায় বেশি না 15-20টার মতো ছবি তুলেছিলাম। ছবি প্রত্যেকটা ছবিতে আমরা যে সেলফি বা কুলফি তুলেছি প্রত্যেকটা ছবিতে একটা লম্বা করে একটা ইয়া লম্বা একটা মানুষ, এই গলার উপরে মাথা নাই, পায়ের গোড়ালি নাই, ফুল হাতা ফর্মাল শার্ট পরা, জিন্সের মতো মানে ফর্মাল টাইপের একটা প্যান্ট, জিন্স ঠিক না গ্যাবার্ডিন টাইপের কিছু একটা, পায়ের গোড়া থেকে দেখা যাচ্ছে না, মাথার গলার উপরে দেখা যাচ্ছে না, বাট খুবই লম্বা, মানে ধরেন ধরেন আলামিন বা সোহান ওরা 5 ফিট 6 ইঞ্চির মতো লম্বা ছিল, আর যাকে ছবিতে দেখা যাচ্ছিল মাথা নাই সে মিনিমাম 15 ফিট লম্বার মতো হচ্ছে, আরো বেশি হতে পারে। ওই ছবিটা দেখে আমিও তো ভয় পেয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব, আমরা তো ছবি তুলেছি ওই সময় তো কেউ ছিল না। তারপরে সোহান ওয়াশরুম থেকে গোসল টোসল শেষ করে আসলো, সোহানকে বললাম দেখ এটা কি অবস্থা, সোহান তো ভয়ে কাঁপানি শুরু হয়ে গেছে যে এটা কি হচ্ছে, কাঁপছে ভয়ে, এটা কিভাবে সম্ভব। সাথে সাথে আমরা তখন তো আমাদের বিভিন্ন রেডিওতে আমরা যারা এই ভৌতিক ছোট করে বেড়াই সবাইকে আমি ছবি, বড় ভাই যারা আছে ছবি আমি সেন্ড করে দিলাম মেসেঞ্জারে, মেসেঞ্জারে সেন্ড করে দিয়েছি। তো সবাই আমাকে বললো যে এটা ফ্ল্যাশ করো না, তোমরা ফেসবুকে দিও না, আমরা এটা নিয়ে কালকে কথা বলবো, আজকে যেহেতু রাত হয়ে গেছে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো যে ছবিগুলো দেখি, দেখি প্রত্যেকটা ছবিতে যে লম্বা লোকটা দাঁড়িয়েছিল পায়ের গোড়া নাই মাথার উপরে নাই, সেই লোকটা নাই, ছবিটা হাওয়া হয়ে গেছে, ছবি নাই। তো আমরা তো আবারও মানে এটা নিয়ে খুব মানে অবাক হয়ে আমরা মিটিং শুরু করলাম যে আসলে এটা কি হতে পারে। তো বললো ঠিক আছে এইভাবে রাখি, দেখা যায় আমরা পরে সিদ্ধান্ত নিব। পরে আমরা যে যার মতো অফিসে চলে যাই, পরে আবার রাতে বাসায় এসে দেখি যে ছবিগুলো আবার বের করে ভাবছিলাম যে আবার দেখি একটু ভাবি কি হচ্ছে ব্যাপারটা। তখন দেখি ল্যাপটপের ছবিগুলো নাই, হাওয়া হয়ে গেছে, আমরা ভেবেছিলাম আলামিন ভয়ে
1: ডিলিট করে দিল কিনা।
0: তো আলামিনকে ডাকা হলো, আলামিন বললো ভাই আমি সারাদিন পর বাসায় একটু আগে আসলাম, আপনারা তো ছিলেন না, আমি কেন দিদি না। তারপরে পরে মনে হলো যে তাহলে এটা বের করতে হবে, যে এটা এটা তো লাগবে আমাদের। পরে মনে হলো সন বলে তুই না ভাইয়াকে হচ্ছে মেসেঞ্জার পাঠাইছিস। মেসেঞ্জার খুলে দেখি মেসেঞ্জার ওই চ্যাটিং ঠিক আছে বাট ছবি
1: নাই,
0: একদম নাই, মানে ডিলিট করলে হয় না যে ডিলিটের একটা দাগ, সেই ডিলিটের দাগ।
1: তখন কিন্তু রিমুভার অপশন ছিল না,
0: বা
1: তারা যখনকার কথা বলছেন এখন তো আমরা আনসেন্ড করতে পারি, তখন মেসেঞ্জারে আনসেন্ডের কোনো অপশন ছিল না।
0: যাই হোক আমি ভুলে গিয়েছি, তো মানে ছবিটা নাই আর কি, কয়েকটা ছবি নাই,
1: অর্থাৎ অদ্ভুত ভাবেই গায়েব হয়ে।
0: হ্যাঁ, এটা দর্শকদের কেন বলে নিলাম সেটা হচ্ছে যে শাফি এখন যে ঘটনাটা আপনাদের শেয়ার করবে সেই ঘটনাটা
1: অনেক বেশি রিলেটেড।
0: হ্যাঁ, আমাকে বলছিল রনি ভাই আপনার ওই ঘটনা রিলেট করে আমি এটা বলছি, রিলেট করা মানে আপনারা কিন্তু বিষয়টা
1: জানতেন না,
0: ঘটনাটা বললাম এখন শফি আমাদেরকে বলতে পারে।
1: গায়েব হয়ে যাওয়ার যে ব্যাপারটা অদ্ভুত ভাবে, এবং দেখেন আমরা তো ভৌতিক ব্যাপারটাকে সবসময় একটা প্রাক পুরাণিক এনশিয়ান্ট কালচার প্রাচীন হিসাবে চিন্তা করি,
0: বা ওই যে রূপকথা
1: রূপকথা
0: এই টাইপের ভাবি,
1: গ্রামের একটা কোন ভৌতিক গ্রাম যেখানে বিদ্যুৎ নেই সেখানে আটকে রাখি। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সময়ে সময়ে মোড় চেঞ্জ করছে। যেমন আজকে থেকে 10 বছর আগের যে ভৌতিক ঘটনাগুলো, তখন তো মেসেঞ্জারে তেমন কিছু ঘটার সম্ভাবনা ছিল না, কিন্তু এখন মেসেঞ্জার আছে, দেখেন আপনার ঘটনাও কিন্তু চেঞ্জ হয়েছে, মেসেঞ্জার থেকে অটো সব মেসেজ রিমুভ হয়ে গেছে। যাই হোক, এখন আমি যে ঘটনাটা বলবো ঘটনাটা অনেক বেশি রিলেট করতে পারবেন যারা জাপান থেকে আমাদেরকে শুনছেন, জাপানে বাংলাদেশি যারা আছেন এবং দক্ষিণ কোরিয়ায় যারা আছেন, এই যে এই দুইটা অঞ্চলের স্পেশালি যারা থাকেন বাংলাদেশি তারা যদি শোনেন এটা বেশি রিলেট করতে পারবে। জাপান এবং দক্ষিণ কোরিয়ায় প্রথমে আমি একটা মিথ বলে নেব, মিথ না এটা আসলে, এটাকে বলা হচ্ছে আরবান লেজেন্ড, মানে ওখানে প্রচলিত, অনেক বেশি প্রচলিত, মোটামুটি সবাই এই ব্যাপারে জানে। এইখানে যেটা হয়েছে, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শহরগুলোতে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে মাঝরাতে ওদের নাম্বারে মাঝরাতে ঠিক রাত 3:25-3:33 মধ্যে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে।
0: ওকে,
1: নাম্বারটা ওরকম এখন আমি মুখস্থ বলতে পারবো না, বাট নাম্বারটা যদি আমি বলি মানে কাছাকাছি ডিজিটের একটা নাম্বার থেকেই কল আসে সবার এখানে, এটা কিন্তু বহুল প্রচলিত একটা ব্যাপার। ঠিক সময়টা হচ্ছে রাত 3:25-3:33 মধ্যে। এর মধ্যে এই নাম্বার থেকে যে কলটা আসে এটা আপনার হুট করে আসবে, আপনি যতক্ষণ না কলটা রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ভিডিও কল আর কি, এই ভিডিও কলটা আসতে থাকে। এটা 2010 সাল থেকে বা তখন থেকেই আর কি এই ঘটনাটা স্প্রেড করে বেশি, তো ঠিক আছে এটা মোটামুটি অনেকেই জানে। এবং সেই ফোনটা রিসিভ করলে যেটা হয়, তারা একটা অদ্ভুত প্রতিবিম্ব দেখতে পান, এবং যারা এই কল রিসিভ করেন প্রত্যেকে ভয় পান। এবং পরবর্তীতে তারা যখন আবার পরদিন, আপনি যেটা বলছিলেন, পরদিন যখন তারা এই কলটা নিয়ে স্টাডি করবে বা এই কলটার নাম্বারটা কারটা খুঁজে বের করবে এরকম চিন্তা করে, তারা কল লগ চেক করে দেখা যায় নো কল লগ, রাতে কোনো কলই আসেনি। ইভেন ইভেন সিম কোম্পানিগুলো জানায় যে এরকম কোনো কল আসেনি, যেমন সিম কোম্পানির সঙ্গে যখন কথা হয় যে আমার রাতে একটা কল এসেছিল, তখন তারা ইনফর্ম করে যে সরি আমরা এমন কোনো কল লগ দেখতে পাচ্ছি না
0: বা এরকম কোনো তথ্য
1: আমাদের কাছে নেই, তো কলটা অদ্ভুত ভাবে আসে। কিন্তু এখন আমি যে ঘটনাটা আপনাকে বলবো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় একটা মেয়ে যে অন্য একটা দেশ থেকে অ্যাব্রোডে এসেছিল দক্ষিণ কোরিয়া, এবং সে দক্ষিণ কোরিয়ার একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে ওখানে স্টুডেন্টরা তো আর আমার ম্যাচ বা অন্যভাবে থাকে না, ওরা যেটা করে একটা ফ্যামিলির সাথে বা একটা বাসায় ওরা একটা রুম নেয় সাবলেট থাকার, যেটা আর কি এটা আর কি দক্ষিণ কোরিয়ায় বেশি প্রচলিত। তো ও কোন একটা বাড়িতে 4-5 জন বা 6 জন স্টুডেন্ট মিলে একটা সাবলেট ফ্ল্যাটে উঠেছিল, যেখানে কয়েকটা রুম আছে এবং প্রত্যেকে একটা একটা করে রুম নিয়ে ওই বাড়িটা সাবলেটে থাকত। তো যে মেয়েটার কথা বলছি তার নাম আমি স্পেসিফিকলি জানি না বলে আমি বলতে পারছি, কারণ আমি রং ইনফরমেশন দিতে চাই না। তো তার রুমটা ছিল একদম দক্ষিণ দিকে আর কি, ওই জায়গাটা একটু খালি, ওই ঘরের পেছনেই ঝোপঝাড়, একটা গাছ আছে বড় ওর ঘরের উপরেই। এখন এই ঘরটা ঠান্ডা বলে ওই ঘরটাই সিলেক্ট করেছে, কিন্তু এই ঘরটা একটু ব্যাকওয়ার্ড, বাসা থেকে একটু ব্যাকওয়ার্ডে পড়েছে, তো ইটস ওকে, ও সবকিছু মিলিয়ে ভালোই ছিল। এক রাতে হুট করে রাত তখন সম্ভবত 3:28:29 বাজে, ঠিক সময়টাও বলে দিলাম, সময়টা কিভাবে বললাম এত রাতে যখন কলটা আসে ও প্রথমে একটু বিরক্ত হয় যে এত রাতে কে কল দিল, তো ও তখন সময়টা দেখেছিল আর কি, তো দেখলো যে 28 বাজে আর কি, 3:28 দেখলো যে ভিডিও কল,
0: মানে গভীর রাত,
1: হ্যাঁ ভিডিও কল। এখন বাংলাদেশের থিওরিতে যে এত রাতে কেউ ভিডিও কল দিলে একটা মেয়েকে মাইন্ড করে
0: স্বাভাবিক,
1: কিন্তু ও আবার চিন্তা করেছে, কিন্তু জানেনি তো যেহেতু ওরা একটু ডিফারেন্ট একটা কালচার থেকে বিলং করে, ও চিন্তা করলো যে কেউ যে কোনো প্রয়োজনে ভিডিও কল দিতে পারে, ওই ভিডিও কলটা রিসিভ করে। করার পর মানে ও ভাবে হয়তো কারো দরকার আছে বা ইম্পর্টেন্ট কল বলেই তো এত রাতে কল দিয়েছে, নাম্বারটা সেভ করা ছিল না। কিন্তু কলটা ধরার পর ও প্রথমে দেখে যে যেহেতু ভিডিও কল, ওকে ও তো আছে স্ক্রিনে, কিন্তু যেই পাশ থেকে কলটা রিসিভ মানে ও যে রিসিভ করলো যে কল যে পাশ থেকে কলটা এসেছে পুরো অন্ধকার, কেউ নেই। প্রথম 4-5 সেকেন্ড সে হ্যালো হ্যালো বলছিল যে কেউ আছে কিনা, না কোনো কথা নাই। কিন্তু 5 সেকেন্ড পর স্ক্রিনটা পরিষ্কার হয়, ওর ফোনের স্ক্রিনটা, ও তখন দেখতে পায় যে একটা ওরই যে ঘর, ও যে ঘরে বসে আছে সেই ঘরেই ও ক্যামেরায় দেখতে পাচ্ছে, অর্থাৎ ক্যামেরার ওই পাশ থেকে যে কথা বলছে সে ওর ঘরেই।
0: আচ্ছা আচ্ছা,
1: কিন্তু কেউ কথা বলছে না, কোনো সাউন্ড নাই। কিন্তু তো সে একটু অবাক হয় যে কি অদ্ভুত ব্যাপার, আমার ক্যামেরা ফ্রেমটা বাইরে থেকে কিভাবে দেখতে পাচ্ছে, মানে সে ভিডিও কলে তার রুমটাই দেখতে পাচ্ছে অদ্ভুত ভাবে। আরো 2-3 সেকেন্ড যাওয়ার পর সে দেখলো আস্তে আস্তে একটা প্রতিবিম্ব ক্যামেরায় তার দিকে এগিয়ে আসছে, খুব অদ্ভুত। চেহারাটা একদম ফ্যাকাশে, চোখ দুটো বেশ কালো, মানে একদম বলা চলে যে চেহারা ফ্যাকাশে এবং চোখ কালো,
0: মানে যেটা আসছে,
1: হ্যাঁ হ্যাঁ, খুব বিমর্ষ দেখতে একটু একটু করে এগিয়ে আসছে। তো তার কাছে অদ্ভুত ব্যাপারটা হলো, সে যে ভিডিওতে সে রুমের যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছে, যে কোণাটা দেখতে পাচ্ছে, সেই কোণায় আসলে কেউ ছিল না। এখন সেই কোণায় কেউ নাই, সে তো এটা চোখে দেখতে পাচ্ছে, কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছে ওই কোণা থেকে একজন আসছে। আমি একটু দর্শকদের সাথে রিলেট করি, আপনি নিজেই চিন্তা করেন যে মাঝরাতে একটা হুট করে একটা অজ্ঞাত ভিডিও কল আপনি রিসিভ করার পর দেখলেন যে কলটা করেছে সে আপনার ঘরেই আছে, কিন্তু আপনি আপনার ঘরে কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছেন একজন আপনার দিকে এগিয়ে আসছে,
0: মানে যখন ক্যামেরাটা ই করে দেখা হচ্ছে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: বোঝা যাচ্ছে যে
1: কেউ একজন তার দিকে এগিয়ে আসছে, তার দিকে তাকিয়ে, এবং তার চেহারা খুব ফ্যাকাশে, সাদা সাদা হয়ে আছে, চোখ দুটো বেশ কালো। এটা দেখার সাথে সাথে ও প্রচন্ড ভয় পেয়ে কলটা কেটে দেয়, কেটে দিয়ে ও চারপাশে তাকিয়ে আগে রুমটা ভালো করে দেখে। তো মানে ভাবে চিৎকার করবে কিনা, ও চিৎকার না করে ওর পাশের যে রুমমেটরা আছে তাদের কাছে যায় আর কি, তাদের কাছে দু একজনকে নক করে, নক করে বলে তো ওরাও তো অনেক রাত, তো ওরাও ঘুমিয়ে গিয়েছিল, তো ওরা ব্যাপারটা অত একটা সিরিয়াসলি নেয় না, বলে তুমি হয়তো ভুল দেখেছো বা কিছু একটা, আচ্ছা যেহেতু কোনো কিছু হয় নাই বা এখন সব ঠিক আছে তো তাহলে আমরা সকালে না হয় বিষয়টা নিয়ে কথা বলবো, দেখবো তুমি এখন ঘুমাও। সো ওর রুমে ফিরে আসে, কিন্তু ওই দিন রাতে আর ওর ঘুম হয় নাই, পরের দিন ও ইউনিভার্সিটির ক্লাসেও যায়নি। ও সকালে যখন কল লকটা চেক করে তখন ও দেখতে পায় যে নো কল লক, নো ডায়াল, কোনো কল নাই, ইয়ে নেই। তো ও তখন যেটা করে, তখন ওর বন্ধু বান্ধব সহ ওর ইউনিভার্সিটিতে আরো স্থানীয় কিছু লোকজন ছিল, তাদের সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করে। সো তারা দু একজন এই ঘটনাটা শুনে বেশ ভয় পায়, বাট বাকিরা বলে যে তুমি তো আসলে অ্যাব্রোডে আছো, মানে উত্তর দক্ষিণ কোরিয়া তো তোমার দেশ না, তাই এই ব্যাপারটার সাথে তুমি পরিচিত না। দক্ষিণ কোরিয়ায় মাঝে মধ্যেই এই ধরনের একটা কল আসে, আমাদের প্রায় 20-30 জন আমাদের পরিচিত আছে যারা এটা এক্সপিরিয়েন্স করেছে, এবং আমাদের আমাদের অনেকের নাম্বারে এই ফোনটা আসে, আমরা কেউ রিসিভ করি না, কারণ আমরা জানি যে এটা কোনো ভালো ব্যাপার না। আমরা কল রিসিভ করলে দেখা যায় যে নিজের ঘরেই কেউ একজন আছে, সেই ভিডিও কল করেছে। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার, যেটা দক্ষিণ কোরিয়ানরা খুব বিশ্বাস করে, সেটা হচ্ছে এই কলটা আসার পর যার কাছে আসে খুব অল্প সময় পরেই তার সঙ্গে খুব অশুভ একটা কিছু ঘটে বা খুব খারাপ একটা কিছু ঘটে, হয়তো তার জব চলে যায়, হয়তো সে একটা অ্যাক্সিডেন্ট করে, এই ধরনের বিষয়গুলো হয়। এখন সেই মেয়েটাকে আসলে এই ধরনের কোনো কিছু সাফার করেছে কিনা এই তথ্য এখন পর্যন্ত আমার কাছে নেই, তাই বলতে পারছি না। কিন্তু এই বিষয়টা নিয়ে পরে আমি পড়তে গিয়ে দেখলাম যে এই সেম বিষয়টা জাপানেও হয়, এবং জাপানিজদের একটা বিশ্বাস যেটা, তারা ঠিক 3:33 ওই সময়টাকে তারা খুব সিরিয়াসলি ট্রিট করে, এবং তারা খুব ভয়ে থাকে যে 3:33 তারা কোনো পরিচিত নাম্বারের কলও ধরতে চায় না, ঠিক 3:33
0: যেহেতু ধরতে না চাওয়ার কারণটা হচ্ছে যে যদি
1: এরকম কোনো কল হয়,
0: ভয়ঙ্কর কিছু হয়।
1: সো এইটা রাইট, সো জাপান আর উত্তর কোরিয়া এই দুইটা কল নিয়ে খুব উইয়ার্ড থাকে, এবং এখন পর্যন্ত স্পেশালি যারা অ্যাব্রড থেকে যায় তারাও একটু এখন সতর্ক?
2: এই দুই দেশে আসা নিয়ে আসার ফল আসার কারণ কি?
1: এটার কোনো কারণ আসলে এইটা দেখেন সবকিছুর তো কারণ থাকে না, এইটা শুধু ওখানকার মানুষজনের একটা ভয় এবং কিছু অভিজ্ঞতা এবং একজনের না একাধিক মানুষের, এখন তারা জাস্ট ভয়টা পায়। কিন্তু এই কলটা আসলে কে দেয়, কারা দেয়, এই ব্যাপারে কোনো তথ্য আসলে নাই, কারো কাছেই নাই। এটা এমন একটা কল যে কল সেন্টার গুলো পর্যন্ত বা সিম কোম্পানি গুলো পর্যন্ত এর কোন ডেটাবেজ এখনো দিতে পারে
0: না, কোনো ডকুমেন্টস আসলে তারাও পাচ্ছে না যে আসলে এটা কিভাবে হচ্ছে।
1: ইভেন এরকম হয়েছে যে কয়েকজন যেটা করেছে নাম্বারটা তারা টুকে রেখেছে যে এই নাম্বার থেকে কলটা এসেছে, কিন্তু পরবর্তীতে তারা যখন এই সেম নাম্বারে কল দিয়েছে দেখা গেছে এমন কোন নাম্বার সার্ভিসে নাই বা ছিল না
0: কখনো।
1: এই হচ্ছে
0: এইটা আমার কেন জানি মনে হচ্ছে যে যেহেতু দেশের বাইরের একটা ঘটনা, আপনি জাপানের কথা বলছেন,
1: হ্যাঁ
0: যে আমি দেশের বাইরে আমার এক ফ্রেন্ড থাকে, ও ফ্রান্সে আছে, ফ্রান্সে আছে, তো ও একবার আমাকে এরকম বলেছিল যে ওদের ওখানকার যে ভৌতিক বিষয়গুলো ঘটে সেটা আমাদের দেশের মতো না, মানে আমাদের যে একটা হচ্ছে প্যারানর্মাল বিষয় নিয়ে একটু সে ভুলভাল বলছে বা ভয় পাচ্ছে কোন একটা কিছু ঘটে গেল এরকম কিছু আমাদের দেশে, যেগুলো গল্প বা ঘটনা আমরা নিয়ে আসি, বাট দেশের বাইরে ওদের ব্যাপারটা এরকম যে ধরেন টেবিলে এই মাত্র কফি বানিয়ে রাখা হলো, এক মিনিটের মধ্যে দেখা গেল মানে
1: কফি টফি নাই,
0: কফি নাই, কে যেন খেয়ে ফেলেছে এরকম একটা কি যেন বলছিল। আমি ঘটনাটা আমি পুরোপুরি বলতে পারবো না, বাট ওকে আমি আজকে এ ব্যাপারে একটু আস্ক করতে পারি যে আসলে ঘটনাটা কিরকম হয়েছিল, তুমি আমাকে বলতে পারবে কি?
1: দেশের বাইরের ব্যাপার বলছেন তো রনি ভাই, আপনাকে একটু যুক্ত করে বলি, বাংলাদেশে ধরেন কতজনের সাথে আর ভৌতিক ঘটনা ঘটে, আর কতজনই বা সাফারার। কিন্তু আমি যদি আপনাকে আমেরিকার কথা বলি, আমি সবসময়
0: এখানে এখানে আমি একটা একমত না আপনার সাথে,
1: কেন
0: সেটা হচ্ছে আপনি আমেরিকার ঘটনা বলবেন একটু মনে রেখে, তার আগে বলি আমি 2016-17 দিকে হতে পারে আমাদের বাংলাদেশের FM মিডিয়ার যারা বড় বড় বড় ভাই আছেন যারা শুরুর দিকে ভূতের
1: লিড করেছেন
0: তাদের মধ্যে খুবই জনপ্রিয় একজন, তার সাথে আমার চিটাগং যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল।
1: আচ্ছা,
0: বেসিক্যালি চিটাগং যাওয়া হয়েছিল উনি মোটিভেশনাল স্পিচ দিবেন।
1: আচ্ছা আচ্ছা, ওকে।
0: কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে এই যে ভৌতিক যে ঘটনাগুলো বলা হয় চিটাগং, আপনি খেয়াল করবেন চিটাগং সিলেট এই এলাকার জনসাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই ঘটনার সাথে একটা যোগসূত্র তৈরি করে এবং তারা মনে করে এই যে আমরা বলছি যে ঘটনা আমরা অনেক কিছু জানি এবং আমরা তাবিজ কবজ ফু দিলে তাদের এটা ভালো হয়ে যাবে ভয়ের ব্যাপারটা। তো আমরা যে চট্টগ্রাম যেদিন গিয়েছি কোথায় মোটিভেশনাল স্পিচ দিবেন বড় ভাই, সেখানে কিন্তু শত শত মানুষ এসছে, কেউ বোতলে করে পানি নিয়ে এসছে, কেউ তেল নিয়ে আসছে, তাকে মনে করতো যে সে একটা বড় তান্ত্রিক হয়ে গেছে, গবেষণা করে এসে ভূতের ঘটনা শেয়ার করছে, ভাই প্লিজ ভাই আমাকে একটু শুধু পানিতে ফু দিয়ে দেন। পরে আমরা বিরক্ত হয়ে এত মানুষ এসছে তো
1: কোথায় রেডিও জকি আর কোথায় তান্ত্রিক,
0: কোথায় মানে তান্ত্রিক বানিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে, যে ওনাদের ধারণা ছিল এই যে আমরা গবেষণামূলক বা কোন একটা তথ্য উপাত্ত নিয়ে আমরা যে হরর ঘটনাগুলো বলছি তার মানে আমরা অনেক কিছু জানি এবং আমরা সলিউশন জানি,
1: হ্যাঁ, এবং আমাদেরকে অনেকে কবিরাজ কিন্তু মনে করে,
0: হ্যাঁ হ্যাঁ। তো এখন বলেন যে বলছিলেন না যে বাংলাদেশে হয়তো নাই, আপনি যদি ট্যুর করেন
1: তাহলে হয়তো সেটা টের পাওয়া যাবে
0: গ্রামে গঞ্জে, এখনো গ্রামে গঞ্জে কত শত মানুষ যে
1: সাফারার
0: প্যারানর্মাল বিষয় নিয়ে আপনি আসলে শেষ করতে পারবেন,
1: এটা ট্রু,
0: সেই জন্য বলছিলাম। তো আমেরিকার কি একটা
1: আমেরিকাটা বললাম কেন, আমি দেখলাম যে রিসেন্ট আমি ইদানিং আরো কিছু সিরিজ নিয়ে স্টার্ট,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা করতে গিয়ে দেখলাম যে ওদের সার্কেল গুলো কেমন জানেন, যেমন আমাদের তো একটা সোশ্যাল সার্কেল থাকে বন্ধু বান্ধব, ধরেন ওরা আবার একটু না কেমন জানো ছাড়া ছাড়া, আমাদের কিন্তু আমরা কিন্তু মাল্টি সার্ক, বাংলাদেশি বা এশিয়ান লোকজন কিন্তু মাল্টি সার্কেল, যেমন ফ্যামিলিগত আত্মীয় স্বজন আছে কিছু তাদের সাথে একটা সার্কেল, নিজের আবার চার পাঁচটা বন্ধু বান্ধবের সার্কেল আছে, একটা পার্সোনাল, একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক, কিন্তু ওদের জীবনটা একটু ডিফারেন্ট, কেমন
0: এরকম
1: ওরা সবকিছু মিলিয়ে হয়তো ছয়জনের সাথে মেশে সর্বোচ্চ দেখা গেছে, আমি দেখেছি এমন অনেক আমেরিকান আছে বয়স 20 বা 22 হয়ে গেছে, এখন আর বাবা মায়ের সাথে তার তেমন একটা যোগাযোগ নেই, সে আলাদা ফ্ল্যাটে থাকে, সর্বসাকুল্যে তার হয়তো 3-4-5 বন্ধু আছে, মানে ওদের জীবনটাই এরকম, মানে ওদের সোশ্যালিজমটাই এরকম।
0: আর আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখানে
1: 10-15
0: বা আরো বেশি একটা বড় সার্কেল হয়ে যায়, এই যে রেডিওতে এসছেন সেখানে এই যে আমাদের সুশান্ত দা পিঙ্কি আপু, কান্হা, হৃদম, তারপরে সিফাত ভাই,
1: মানে আমাদের রাইট, আমাদের এশিয়ান সার্কেলে যেটা হয় কোনো একাকিত্ব থাকেই না। কিন্তু আমরা যেটা জানি,
0: যদি কেউ ইচ্ছে করে একাকিত্বতা না ফিল করে,
1: সেটাই সেটাই তো আমেরিকানরা এই একাকিত্বে যে থাকে, ওদের যে চার পাঁচ জনের একটা সার্কেল থাকে, দেখা গেছে প্রত্যেক সার্কেলে ওই চারজনের মধ্যে একজন হয় সে অকাল্টিস্ট, নয় সে সাফারার, হয় সে তান্ত্রিক,
0: তান্ত্রিক
1: কিন্তু আপনি দেখে বুঝবেন না, নয় তো সে ভুক্তভোগী।
0: তার মানে এই আমি ভুক্তভোগীর কথা বাদ দিলাম, তার মানে অনেকেই তারা তান্ত্রিকতা নিয়ে কিছু না কিছু কাজ ভাবে বা
1: ইভেন দেখেন। আপনাকে একটা বিষয় বলি, ধরেন বাংলাদেশের কোন একটা প্রতিষ্ঠান যদি হসপিটাল হয়, সেটা ধরেন বাংলাদেশের কোন একটা হসপিটালে রেগুলার প্যারানর্মাল কিছু না কিছু ঘটে চলেছে, হসপিটাল কর্তৃপক্ষ কি করবে? সেটাকে ধামা চাপা দিবে, ইয়ে করবে যে না এটা এরকম অবৈজ্ঞানিক। কিন্তু ইউরোপ আমেরিকায় এমন অনেক হসপিটাল আছে, এমন অনেকেই আছে যেটা হসপিটাল কর্তৃপক্ষ নিজেই হয়তো দুইটা কামরাকে বন্ধ করে ফেলে রেখেছে এবং তারা নোটিশ দিয়ে রেখেছে এই কামরা খোলা যাবে না, কারণ তারা নিজেরাই নোট করে রেখেছে যে এই জায়গাটাই সমস্যা আছে। সো আমরা যে ভৌতিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, চর্চা করি, আমরা মনে করি যে বাংলাদেশ বলে হয়তো আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু ব্যাপারটা তা না, এটা একটা গ্লোবাল ইস্যুস,
0: গ্লোবাল ইস্যুস। এবং একটু আগে যে আমাদের আতিক ভাই বলছিল না, শুরুর দিকে একটা ঘটনা বলছিল, তো আমি ওইটা একটু আমার ব্রেনটা এখন ওখানে চলে গিয়েছে, কেন গিয়েছে আমি বলি, যে আতিক ভাই যে ঘটনাটা বলছিলেন প্রথম দিকে, এখন পর্যন্ত আপনার গ্রামটা হচ্ছে শরীয়তপুরে ঝালকাঠিতে, এখনো দেখবেন গ্রামে গেলে এই ধরনের ছোটখাটো ঘটনা কারণ
2: ঘটে থাকে। গ্রামে আগে যে ছিল পূর্বপুরুষ যারা ছিল, তারা বলে এই আইনকেই চুবিয়ে ওই পুকুরের থেকে থালা বাসন বা ইটি, আমরা তখন ওগুলো বিশ্বাস করিনি। আস্তে আস্তে যখন ওই ইটি চলাফেরা করেছি, তখন রাতে হয়ে বাড়ি থেকে বেরোতে আমরা তখন মানতাম না। তারপরে এই ঘটনা ঘটে গেল আমার সাথে।
0: আপনার সাথে তো ঘটনা ঘটে গেল, এখন তো বাড়িতে যাওয়া হয়
2: মাঝে মধ্যে যাওয়া হয়।
0: আচ্ছা, এখন কি ওই
2: সন্ধ্যার পর বের হয় না?
0: আচ্ছা,
2: যেখানেই থাকি সন্ধ্যার পর আজানের
0: আজান দেওয়া মাত্র আপনি?
2: আর গ্রামে সবাই আগে আজানের পরই সবার দরজা থাকে বন্ধ, কেউ বের হয় না।
0: ও আচ্ছা,
2: টুকটাক যে কাজ থাকে, কাজ থাকলে তারা এসে থাকে, কেউ বের হয় না রাত্রে।
0: হ্যাঁ, সেটা বলছিলাম যে সাফি কিছু ব্যাপার আছে যে ধরেন আমাদের বগুড়াতে, বগুড়ায় আমার বাড়ি যেখানে শাহজাহানপুর উপজেলা বলা হয় আর কি, তো শাহজাহানপুরে কথিত আছে বা ইতিহাস থেকে ডিরেক্ট ভাবে মানে ছেকে বের করা হয়েছে যে সম্রাট শাহজাহানের নাম তো শুনেছে, তো সম্রাট শাহজাহান আমাদের এই তখন তো বগুড়া হচ্ছে একটা
1: বাংলাদেশ ছিল না, আপনার ভারত উপমহাদেশে সম্রাট থাকতেন।
0: বগুড়া মহাস্থান গড় চীনের প্রাচীরের মতো দেয়া আছে, বগুড়া খান নামে একজন রাজা ছিল ওই সময়টা, রাজা বাদশাহ বা ওই সম্রাট শাহজাহান এই ওনারা কি যাওয়া আসা করতে একবার এসেছিলেন। তো আমাদের এই জায়গার নামটা হচ্ছে শাহজাহানপুর, একটা উঁচু টিলার মতো আছে, টিলা যেটা খুঁড়লে মানে
1: পাহাড়ের মতো অনেক
0: খোঁড়া যায়, মানে শক্ত পাটি, যদিও চেষ্টা করা হয়েছে যে কথিত আছে যে সরকার যখন রোডটাকে বড় করবে, মানে বিশ্ব রোডের মানে মেইন রোডের ধারে সেই টিলাটা উঁচু হয়ে আছে এখনো, এরপরে গেলে আমি ছবি তুলে নিয়ে আসবো।
1: শিওর শিওর।
0: তো সেখানে মানে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ওই টিলাটা যখনই সরকারি ব্লেড বা ওই যে
1: কাটবে
0: গাড়ি দিয়ে কাটা হয়, কাটতে গেলে সেখানে গল গল করে রক্ত বের হয় বা কিছু একটা আগ্নেয়গিরির মতো কিছু একটা বের হয়, তখন ভয় আসলে আর কাটাটা হয় না।
1: এইটা একটা অদ্ভুত ব্যাপার আপনি যেটা বলছিলেন, যুক্ত করবো কিনা।
0: শিওর শিওর।
1: বাংলাদেশে একটা জেলা শহর, খুবই পরিচিত জেলা, জেলার নাম আবার বলে দিলে মানুষ জায়গাটা চিনে ফেলবে, জেলার নামটা তাই আমি বলতে যাচ্ছি না, মানে ভীতি সৃষ্টি করার প্রয়োজন নেই। সেখানে একটা খুবই পরিচিত ইনস্টিটিউট আছে, স্কুল না ঠিক ইনস্টিটিউট, কিন্তু যেখানে ইংলিশ মিডিয়ামও আছে, বাংলা মিডিয়ামও আছে এবং কয়েকটা ফরম্যাট আছে জেলা শহরে। ওটা যখন করবে, ওটা যখন বানাবে, ওটা একটা বদ্ধ ভূমির উপরে আর কি প্রথম প্ল্যান হয়েছিল। এই কাহিনী আমি কার মাধ্যমে জেনেছি সেটা বলছি, তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক যার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা।
0: ও আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, তো যখন ওখানে
0: বুঝতে পেরেছি,
1: হ্যাঁ ওখানে যখন ইনস্টিটিউটটা করার সিদ্ধান্ত নেওয়া হয়, তো মাটি চেক করতে হয়, তো ওখানে কিছু মাটি টাটি খোঁড়ার শুরু হয়,
3: সয়েল টেস্ট করতে হয়,
1: সয়েল টেস্ট, সয়েল টেস্টের পরে সয়েল টেস্টে দেখা গেছে মাটি ভালো করা যাবে, যখন মাটি খোঁড়া শুরু হলো গল গল করে রক্তে পুরো মাটি ভিজে গেলাম,
3: যেটা
1: পুরো মাটি ভিজে গেল, তখন দেখা গেল কি, এটা অনেক আগের কথা, তো তখনও এই ব্যাপারগুলো এত সিরিয়াসলি মানুষ নিত না, তখন এক স্টাডিতে দেখা গেল যে 71 এটা ছিল বদ্ধভূমি এই জায়গাটাই, এবং যে চলচ্চিত্র পরিচালকের কথা বললাম ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং মুক্তিযোদ্ধা ছিল এবং ওই সেক্টরে উনি যুদ্ধ করেছিলেন, 71 উনি শহীদ হওয়ার পর ধারণা করা হয় যে ওনার লাশটা ওইখানে ফেলা হয়েছিল, সো এরপর উনি সহ সেই স্থানীয় মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের যারা ছিলেন তারা একটা গভর্নমেন্টকে একটা অ্যাকুইজিশন দেয় যে আমরা চাই এখানে এই স্কুলটা না হয়ে পাশের যে জায়গাটা আছে ওখানে হোক এবং এইটাকে বদ্ধভূমি হিসেবে ট্রিট করা হোক, তখন গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করে এবং ওখানে কিন্তু হয় নাই, এবং এর পরেও দেখা গেছে ওখানে যদি কোনো কারণে মাটি খোঁড়া হতো তাহলে রক্ত বের হতো।
3: ঠিক আমার এই ঘটনাটা কেন বলছিলাম যে সম্রাট শাহজাহান সেই শাহজাহানপুরের টিলাতে এসে বাইনুকুলার বা এরকম কিছু একটা দিয়ে দেখতো, আমাদের আসলে শাহজাহানপুরে আমাদের যেহেতু বাবার তো ক্যান্টনমেন্টে আমরা ছিলাম, ক্যান্টনমেন্টের নাম হচ্ছে মাঝিরা ক্যান্টনমেন্ট, মাঝিরা নামটা আবার এসছে, অনেক মাঝি মাল্লা ওখানে ছিল, যে মাঝিরা হচ্ছে মাছ শিকার করতো কিন্তু জলদস্যু নদী দিয়ে আসতো, সে জলদস্যুকে দেখার জন্য সম্রাট শাহজাহান এসে একবার ওই টিলাতে অবস্থান করেছিল তার সৈন্যবাহিনী নিয়ে।
1: আচ্ছা আচ্ছা,
3: সে জায়গা নাম এত কিছুর জন্য সেই জায়গাটার নাম হয়েছে শাহজাহান, আর এইদিকে মাঝিরা, মাঝি মাল্লা মাঝিরা নামটা ছিল, তো সেখানে এখন পর্যন্ত রোড অনেক বড় করা হয়েছে, সবই অনেক কিছু কাটা হয়েছে বা সংস্কার করা হয়েছে, কিন্তু সেই টিলাটা কিন্তু এখনো আছে, আমি জানি না এই ঘটনাটার রহস্যটা কি,
1: ওই মাটি থেকে রক্ত আসে না,
3: কোন একটা আলাপে এই বিষয়টা উঠে আসছিল যে কিছু ব্যাপার আছে যে যেগুলো আসলে আপনি চাইলেও আপনি বিশ্বাস করতে হবে,
1: আনডিফাইন
3: চাইলেও বিশ্বাস করতে হবে, যে যদি আপনি এইরকম সাহসী কেউ হন আপনি চাইলে একবার সেখানে প্রুফ করতে পারবেন,
1: মানে আপনি চাইলে সেটাকে বিশ্বাস নাও করতে পারেন কিন্তু ইগনোর করতে পারবেন,
3: ইগনোর করতে পারবেন, যেহেতু আপনি বলছিলেন যে বাংলাদেশের চেয়ে দেশের বাইরে এই তান্ত্রিকতা বা ভৌতিকতা নিয়ে অনেক স্টাডি হচ্ছে, অনেক কিছু ওখানে পড়াশোনা বা যেটাই হোক না কেন মানুষ খুঁজে বের করার চেষ্টা করছে, তান্ত্রিকতা পেশা হিসেবে নিচ্ছে যেটা বাংলাদেশে নাই, হয়তো একটা সময় বাংলাদেশে ধীরে ধীরে এই যে একটা সময় হয়তো কেউ না কেউ এটা নিয়ে কাজ শুরু করবে এরকম একটা হয়ে যেতে পারে,
1: এইটার আবার একটা ব্যাখ্যাও আছে, ব্যাখ্যাটা একটু ডিফারেন্ট, আপনি যে ধর্মেরই অনুসারী হন এটা তো আপনি মানবেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রিলিজিয়াস ব্যাপারে খুব উদাসীন, এখন প্যারানর্মাল ইস্যুস গুলো তো একটু অদৃশ্য, যেমন তান্ত্রিক কি আসলে যে কিছু তন্ত্র তন্ত্রের সাধনা করে, এখন ধর্ম আলটিমেটলি কি, প্রত্যেক ধর্মে কিছু বিশেষ পবিত্র শ্লোক আছে, কিছু ধর্মীয় কিছু বাণী
3: আছে,
1: এখন এইগুলোর আসলে কাজ কি, পবিত্র কথা যে আমি বললাম না যে কোনো জায়গায় ভালো কথা পজিটিভ ভাইব ছড়ায়, এখন ইউরোপ আমেরিকায় কিন্তু এই জিনিসগুলোর চর্চা আমরা দেখি না কারণ সেখানে কেউ রিলিজিয়াস ইস্যুতে সিরিয়াস না, সো এটাও একটা কিন্তু ব্যাপার,
3: এখানে আরেকটা কথা আমার মনে পড়লো, সরি আপনাকে
1: প্লিজ প্লিজ,
3: সেটা হচ্ছে যে অডিয়েন্সরা আবার ভুল ব্যাখ্যা দিবেন না, আপনারা তো মাঝে মাঝে কমেন্টসে অনেকের আক্ষরে বলেন যে কেন গল্পের মধ্যে কথা দিচ্ছি বা ও কেন কথা বলছে,
1: কথা বলতেই হবে,
3: আমাদের আলোচনাটা এইরকম, এই যে আপনারা রাগ করছেন বা দেখছেন সেটা আমাদের ভালো লাগার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ছোটবেলায় আমি নানুবাড়ি যখন যাই, আমরা তো সবাই গ্রাম থেকে উঠে শহরে বাসা করেছি,
1: ইভেন ঢাকাও একটা গ্রামই ছিল,
3: হ্যাঁ ঢাকাও একসময় একটা গ্রাম ছিল, যে আপনি প্রাচীন যে ছবিগুলো মিরপুরের ছবি দেখেন, ছবি দেখেন, দেখবেন যে একটা গ্রামের মতো,
1: আমি আশি বছর আগের একটা ছবি দেখেছিলাম সাদা কালো গুলশানের, একটা লোক
3: নানুবাড়ি গিয়ে দেখতাম যে নানা, আমার নানুকে নানা বলে ডাকতাম, নানা ভাই বলে ডাকতাম, নানা ভাই দেখতো যে পাঞ্জে গানা অজুফা না কি একটা নামের পঞ্জিকা
1: বই ছিল,
3: বই ছিল এত ট্যাবলেট টাইপের একটা বই, ওই বইয়ে না এটা কিছুটা তান্ত্রিক টাইপের বই, আমি তো তখন বুঝতাম না, নানাও তো এত ছোট হতো,
1: কিছু দোয়া কালাম থাকতো এই পড়লে এই হয় ওই হয়,
3: যে রাত 9টার পরে অমাবস্যা রাতে যদি বের হও এইটা হয়ে যাবে,
1: হ্যাঁ
3: নানা আবার বলতেন যে, যেমন আমার বাবু মামার বিয়েটা যখন হয় মামা নানা হচ্ছে ওই পঞ্জিকা দেখে বলেছে যে না এই ডেটে বিয়ে আমরা দিব না, আমরা আরো সাত দিন পরে দিন।
1: হ্যাঁ হ্যাঁ, ওই
3: যে কিছু
1: পঞ্জিকা দেখেই দিন
3: যে ফর্মুলা এই টাইপের কিন্তু আগে থেকে বাংলাদেশেও স্টাডি হয়েছে, বাট এখন বিশ্বায়নের যুগে এসে বাংলাদেশের মানুষ মনে করছে আমরা তো অনেক স্মার্ট হয়ে গেছি, সেক্ষেত্রে আমরা এইসব আসলে ভুয়া হিসেবে আমরা সরিয়ে রেখেছি
1: এবং এর জন্য সাফারও করতে হচ্ছে,
3: সাফারও করতে হচ্ছে। যে আসলে ওই যে বলে না, মা যখন বলতো যে আজান দিলে তোরা চলে আসবি, এর বাইরে আজানের পর সন্ধ্যার পরে বাইরে থাকবি, যদি থাকছি দেখবেন কোনো না কোনো একটা ঘটনা ঘটেছে, হচট খেয়ে পরে রক্ত বের হয়েছে, পায়ের হাড় ফেটে গিয়েছে, এরকম হয়েছে কিন্তু হয় তো। যাক, এইরকম আসলে ছিন্ন ভিন্ন অনেক ঘটনা নিয়ে আজকের আমাদের এপিসোড ছিল। সেই সাথে আমাদের ছোট্ট একজন অতিথি আতিক ভাই আমাদের সাথে যুক্ত ছিল। আতিকের ঘটনাটাকে নিয়েই রিলেট করতে করতে আজকে আমরা
1: এতদূর আসলাম,
3: অনেক দূর এগিয়ে এসেছি। তো দর্শক, আজকে এখানে শেষ করছি, আশা করি ভালো থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং আমাদেরকে জানাবেন কারো লাইফে কোনো ঘটনা থাকলে আমাদেরকে জানাবেন, এবং চাইলে হট সিটে এসে বসে আপনারা শেয়ার করতে পারেন। আজকে এখানেই রাখছি, তাহলে ভালো থাকবেন, খুদা হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।